0: ଆକାଶବାଣୀ କଟକ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আরম্ভ করুছু বিশেষ বন্দনা।
4: ରଥାରୂଢ଼ କାଳିଆ ସାନ୍ତଙ୍କୁ ଦର୍ଶନ କଲେ ପୁନର୍ଜନ୍ମ ହୁଏ ନାହିଁ। ଆଷାଢ଼ ଶୁକ୍ଳ ଦ୍ୱିତୀୟା ତିଥିରେ ପ୍ରଭୁ ବଡ଼ ଭାଇ ଆଉ ଭଉଣୀ ସହିତ ବୁଲି ଯାଇଥିଲେ ମାଉସୀ ଘରକୁ। ଆଜି ପ୍ରଭୁଙ୍କର ବାହୁଡ଼ା ଯାତ୍ରା, ଆସିଲା ବେଳକୁ ଯେମିତି ତରତର, ଗଲାବେଳକୁ ବି ସେମିତି ତରତର। ମାଉସୀ ହାତ ପରସା ଖାଇ ପ୍ରଭୁ ଅତି ଆନନ୍ଦରେ ଫେରିବେ। ରଥ ଉପରେ ତାଙ୍କୁ ଦେଖିଦେଲେ ଭକ୍ତର ପେଟ ପୁରିଯାଏ। ସେଥିପାଇଁ ଭକ୍ତ ଅଳିକରେ, ହେ ନୀଳାଦ୍ରି ଈଶ୍ୱର, ଆପଣଙ୍କୁ ଦର୍ଶନ କରିବାର ସୌଭାଗ୍ୟରୁ ମୋତେ କେବେ ବଞ୍ଚିତ କରିବେ ନାହିଁ।

0: আইছু থকা মন চাল জীবা চকা নয়ন দেখিবা শঙ্খনাভি মণ্ডলরে বেনি নেত্র পখাড়িবা বেনি নেত্রকু নয়ন যুগলকু পখাড়িবা অর্থ খেলন করিবা বা পাপমুক্ত করিবা সেই লোতক ধারটিকে মহাপ্রভুঙ্ক প্রেমাশ্রু আমি অজাড়ি দেই মহাপ্রভুঙ্কু দিব্য স্নানরে স্নান প্রদান করিবা ই হচ্ছে ভক্তর মনবাঞ্ছা সে জানিছি এ বড়দাণ্ডর মাহাত্ম্যকু সে ছোটবেলু শুনিছি মহাপ্রভুঙ্কর কথাকু এই প্রকার ভাবময় পরিবেশ বড়দাণ্ডরে বর্তমান কেতে প্রকারর ভাবকু সাউটিবা পাই শ্রদ্ধালু মানে একত্র হইছন্তি
1: এ পরিবেশ ভিতরে আপনার আজ বাউড়া যাত্রা অবসরের কোণ অনুভব করছেন আমি শ্রোতা বন্ধু মানুষ শুনেবা কহবা
0: আমি যে কথা আলোচনা করুলে সমস্ত ভিতরে গোটিয়ে উদ্দেশ্য কেতবে আমার প্রিয় ঠাকুর জগন্নাথঙ্কর সান্নিধ্য আমাকে মিলে যাব তেণু কেতে পাখ সে হয়ে পে আড়প মণ্ডপ পাখু হেউ কিংবা শ্রীমন্দির আড়কু হেউ উভয় পটকু ভক্ত শ্রদ্ধাু মানে ধাইবার লাগিছন্তি
1: দেখন্তু এই ছকটা না হচ্ছে বড়গণ্ডি যে মালিনী নদী ছিলা যে মালিনী নদী তিনি বা দ্বিভাগ করুতলা গোটে পটে তিন রথ আর পটে তিন রথ রহুতলা আমি সেই জায়গায় অছে বড়শঙ্খ বড়গণ্ডি এ না রু জনা পড়ুছি এখানে নদীটিয়ে ছিলা নদী কিভাবে ভাবে পোতা হাইকিরি আমার তিন ছ রথ পরিবর্তে তিন রথ হলা এবং বর্তমান বড়দাণ্ড তিন কিলোমিটার ব্যাপী যে শ্রীমন্দির গুণ্ডিচা মন্দির গুণ্ডিচা মন্দিরর শ্রীমন্দির দীর্ঘ তিন কিলোমিটার ব্যাপী যে বড়দাণ্ড এই বড়দাণ্ডরে যে তিন রথ যাচ্ছেন এবং তিন রথ আসুচান ইয়ে যে ষোহল চৌদ বার বয়ালিশ যাচ্ছি বয়ালিশ আসুচি বয়ালিশ যে চৌরাশি লক্ষ জীব দিয়ে যে দুর্লভ মানুষ পাইছে তাকে কেবে হতাদর করে দেওয়া উচিত নুহে
0: চৌরাশি লক্ষ জনি মানে মুক্ত পাইবা পাই
1: মুক্তি হওয়া পাই
0: দিব্য রথত্রয়ের দর্শন আমি ইতি অবসরের আমার শ্রোতা বন্ধু মানুষ গোটে সূচনা দেছু যেমানে মহাপ্রভুঙ্ জাণবারে কিছু আগ্রহ রয়েছে প্রশ্ন আপনার রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরের আপনার যোগাযোগ করে পারিবে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি মনে রাখতু 8895254200 আউথরে কেউছু 8895254200 এই নম্বরের আপনার সম্পর্ক করে পে শুনুলে আপনার চৌরাশি লক্ষ জনি মুক্তি পাইবা পাই ভক্ত এটি মহাপ্রভুঙ্কর আশীর্বাদকু কামনা করে থাকে
1: কি না এ জন্ম আউ মিলিব কি না মিলিব আমি জানিনে তেমন রক্ত মাংস দেহধারী মানুষ প্রত্যেক বেড়ে আশা করে যে মতে আউ পুনর্জন্ম ন মিলু কারণ যাহা আচার্য শঙ্কর কইতিলে জগৎগুরু শঙ্করাচার্য কইতিলে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম
0: যে কথা কুয়া যাইছি যদি মানব জন্মে এই লাভ যদি গোবিন্দে করে ভাব তেণু স্বয়ং গোবিন্দ যেতবে স্বয়ং জগন্নাথ যেতবে আসিছেন ভক্তর নিকটকু বড়দাণ্ডকু সিয়ে কাহিকি এ সুযোগকু হাত ছড়া করিব তেণু তার ভক্তি কৈবল্যকু ভক্তি পসরারে সিয়ে মহাপ্রভুঙ্কু বান্ধিবা পাই চেষ্টা করুছি এবং মহাপ্রভুঙ্কু সেবা করিবা পাই মহাপ্রভুঙ্কু আখি খোলি প্রাণ ভরি সিয়ে এই যে দর্শনর পরিবেশকু সিয়ে নিজর করিবা পাই আজ গোটে সম্পূর্ণ সুযোগ পাইছি শ্রদ্ধালুটিয়ে না আপনার কম ভাবছেন
1: সে তাই সত্য কারণ বর্তমান পাগ আগ ভি রথযাত্রার যে আমি দেখুলে মুষলধারার যে বর্ষা সত্যি চারি মেঘ হয়েছিল আজ তার বিপরীত আজ সেসব জিনিস না মুক্তাকাশ ভি রয়েছে যদিও আকাশ মেঘাচ্ছন্ন অথাপি লোক মানে আনন্দরে যাচ্ছেন আসুচান প্রভুঙ্কু সমর্পিত হয়েকি যে অনুভব নেইকি আসছেন সেই অনুভব তাঙ্কর পূরণ
0: হয়ে চারি ফুটর রথ বর্তমান কিছু শ্রদ্ধালু সেমানে এই আমার বড়গণ্ডি ছক নিকটর ঘণ্ট বজেই বজেই আড়প মণ্ডপ আড়ক গুণ্ডিচা মন্দির আড়ক বর্তমান যাত্রা আরম্ভ করছেন কোণ কহবে
1: সবু সবু রথ ছোট বড় কিছু নাই ভগবানক পাখরে সমস্তে সমান সাম্যবাদ সমাজবাদ মানববাদ এই তিনটা বাদ যেত একত্রিত হয়ে যাচ্ছি সেতবে এ বিচারধারা সেতবে এ বিচারধারা প্রত্যেক ভক্ত মানে অনুভব করছেন বর্তমান এই প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী কথাকে আগে নেওয়া পাই আমি যা প্রথম কেন্দ্রক জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ
2: জয় জগন্নাথ

0: আজি আমি এতে মানব শিক্ষা পাওছে তথাপি মানুষ আজি আমি বার্ধক্য অবস্থায় মাতা পিতা বৃদ্ধাশ্রমে ছাড়ি দেছে। এ সংস্কৃতি আম সংস্কৃতি নুহে, এ সংস্কৃতি হচ্ছে বিশ্ব সংস্কৃতি, যে সংস্কৃতি জগন্নাথ শিখাও মানুষকে মানব বোধক শিক্ষা দেখতে, যে মাতৃভূমি মাতৃভূমির সেই প্রেম মাঙ্কু পাখকু তুমি বর্ষকরে থরে আসুচন্তি, তুমি মধ্যে মাঙ্ক নিকটকু আস, মাঙ্কর সেই যে যাত্রা ইয়ে হচ্ছে পরম পাবন যাত্রা, যে যাত্রারে নিজে জগজ্জননী আসিছন্তি বিশ্বাসর প্রতীক বড় ভাই বলভদ্রঙ্ক রথ, আর যোগ মায়া যাহাকে মধ্যে কুহাযাই থাকে আমি কহু সে হচ্ছে বিশ্বর্গ আত্ম, কাহিঁকি না সে সবু সংসারকু জোড়ুচন্তি, মায়া বিহীন সংসার যে মায়া কেবল প্রভুঙ্ নিকটরে দিও, বিলীন হয়ে যা তাঙ্ক নিকটরে সমর্পিত ভাব হয়ে যা, যে ভাবর ঠাকুর কারণ নহিবে সর্বজ্ঞ কিংবা ব্রহ্ম পরিবার, যেউঠি জাণিলে নিশ্চয় প্রভু দক্ষিণ কুঞ্জর, পূর্বজরে পূর্ব গছ ভাব উপজাই ভণ্ডি বিজয় কলে প্রভু ঝুলি ঝুলি ঝুলাই ঝুলাই, এ প্রভু আসুচন্তি নিজে ঝুলি ঝুলি আম হৃদয় ভিতরে সে ভাবনা কু জাগ্রত করি, যে ভাব আজ ভক্ত ও ভগবান সহিত মিলবার আমি শ্রদ্ধাবালি দেখিপারুছু, অনেক শ্রদ্ধাড়ু বর্তমান যে মানে সমস্তে বসি যাই ভিতর সেই ভাবটা এতে জাগ্রত হয়ে যাই, সমস্তে দণ্ডামান হয়ে যাই, হরিবল হুড়হুড়ি জয় জয় গানরে এ শ্রদ্ধাবালি প্রকম্পিত হচ্ছে, তবে এই শ্রদ্ধাবালির এই দৃশ্য সহিত আজ গুন্ডিচা মণ্ডপ ঠারু যে সিংহদ্বারর দৃশ্য আমি মানে দেখিপারুছু, যা দেখিপারু না আমার আউ গোটে দ্বিতীয় কেন্দ্র অ বড় সংঘটারে, সে বড় সংঘ ঠার এই যে বড়দাণ্ডর যে প্রশস্ত ভূমি তিন কিলোমিটর ব্যাপ্ত তাহলে আমি তাঁর শ্রবণ করা নিয়ে যাচ্ছু দ্বিতীয় কেন্দ্রকু, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ।
1: ধন্যবাদ, সুন্দর ভাবে আলোচনা করুলে কল্যাণী, যে বর্তমান জগজ্জননী কৃপাময়ী মা সুভদ্রা ঠাকুরাণী বর্তমান যাচ্ছি তাঙ্ক রথকু দর্পদলন রথ দেবদলন রথকু, এবং এ রথ সুসজ্জিত হয়েকি অপেক্ষা করে যে কেতবে মা আসবে, মা বর্তমান যাচ্ছি সেই দর্পদলন রথকু, এবং তা আগরু আয়ুধ পুরুষ চক্ররাজ সুদর্শন মহাপ্রভু যে কি ব্রহ্মাণ্ডনাথ ব্রহ্মাণ্ড নায়ক জগন্নাথঙ্কর বাম পটরে শোভা পাউথিবা, যে বর্তমান যে প্রকার আপনার দেখুম পহণ্ডির দৃশ্য বর্তমান আমি যেটু অছু বর্তমান ভক্ত শালবেগঙ্কর সমাধি, এবং এপটে অর্ধশোষণী মা মাউসী মা মন্দির, এই মঝিরে আমি দেখুছু ধীরে ধীরে গহলি বড়িবার লাগিছি ধীরে ধীরে, এবং তাঙ্কর মেহনা যাই সারি আপন মানে শুনি খুশি হবে যে কি ওড়িয়া জাতির মৌড়মণি গজপতি মহারাজ চতুর্থ দিব্য সিং দেব যে বর্তমান পুরীর গজপতি অছন্তি তাঙ্কর মেহনাকু সেমানে নেই সারি বর্তমান বড়গণ্ডি পাখরে তাঙ্কর বড়শঙ্ক পাখরে তাঙ্কর মেহনাকু রকিবে, এবং গজপতি মহারাজ কাররে আসিবে সেই সেই পর্যন্ত, এবং সেইটু রামজানরে যাবে শ্রদ্ধা বালিকু, তেণু বর্তমান ধীরে ধীরে গহলি লাগিছি, বর্তমান পাগ যদিও তীব্র না কিন্তু লোকঙ্ক ভিতরে যে আগ্রহ যে উৎসাহ সে উৎসাহ জমাপড়ুছি যাচ্ছি আসুচার লোক ধাড়ি বাঁধিকি যাচ্ছি পুড়ি এপটু যাচ্ছি সেপটু এপটু আসুচার এ গহলি চহলি লাগিছি, এ গহলি চহলি লাগবাপি মহাপ্রভুঙ্কর কৃপা রয়েছে, কারণ বর্তমান আপনার অগ্নিশ্রম ভাই মানে বর্তমান প্রস্তুত হয়ে গেলেন জলসিঞ্চন করা, কারণ সে দায়িত্ব নির্বাহ করছেন, এটি সমস্তে সমস্ত দায়িত্ব নির্বাহ করছেন, ইয়ে হচ্ছে গোটে সামূহিক কার্য, ইয়ে মহোৎসব ইয়ে রথযাত্রার মহোৎসব গুণ্ডিচা যাত্রার মহোৎসব পতিত পাবন যাত্রার মহোৎসব এভাবে ভাবে চালছি, এখন ন দেখলে কেউ জাঁপার না উপলব্ধি করে পার না, যা ধীরে ধীরে বড়দাণ্ড ভাব সমুদ্র জনসমুদ্র বলে কিনা না, ভাব সমুদ্রে সমস্তে আজ উপটুক হচ্ছেন সেই গোটিয়ে জগতরনাথ জগন্নাথঙ্কর কৃপা পাইবা আশিষ পাইবা এই লক্ষ্য নেই সমস্তে আজ ধীরে ধীরে বড়দাণ্ডরে পরিবার ধরিকি আসুচার, কারণ আজি ছাড়িদেলে এবং আজি ছাড়িদেলে আউ

স্বাভাবিক তাহা প্রশংসনীয়, কাহিঁকি না এতে সামর্থ্য এতে শক্তি প্রভু তাঙ্কু প্রদান করেছেন। দুই ঘণ্টা ধরে মানে ক্রমাগত নিরন্তর ভাবে যে ঘণ্ট বজাই আম মানক মন ভিতরে অধিকর অধিকর যে আনন্দ যে ভাব বেগক সৃষ্টি করছেন তাহা মধ্য প্রশংসনীয়। প্রভু কেউ সুরে প্রভু গাই তুম গীত দোষীবি তুষ্ট প্রাণ, কেউ তুলিকারে আঙ্কি তুমকু জীবন করিবি ধন্য, কেউ তত্ত্ব পথে খোঁজিলে তুমকু মিলিজি পথল কূল, জাণিছি এতিকি তুমেই তো প্রভু জীবনর আদিমূল। এ সমগ্র সংসারর আপন হচ্ছেন একমাত্র আদিমূল, আউ সেই প্রভু বিশ্বনন্দর সেবারে যাহা কিছু যাই আমি মধ্য দেখুছু গোটিয়ে পরে গোটিয়ে সবু বস্ত্র ঠার আরম্ভ করে তাঁকর আসবাবপত্র সবুকিছি আসুছি, আউ এপটে ঘণ্টুয়াঙ্কর ঘণ্ট নাদরে উদ্ঘোষণ হচ্ছি নাকচণার দ্বার, কিন্তু প্রভুঙ্কর তিলেমাত্র তাঁকর সে টাহিয়া আমকু দৃশ্যমান হেউ নাই, কিন্তু অপেক্ষা করেছেন অগণিত শ্রদ্ধাড়ু অগণিত ভক্ত, কি ছাতরে কি পথরে কি আগেরে কি পছরে কি শরধা বালির দুই পটরে রয়েছেন, কারণ প্রভুকু কিপরি তাঙ্কু তোষি দেবে তাঙ্কর মনকু প্রভুকু আপণেই নেবে, কি প্রভুঙ্কর সান্নিধ্য টিকে পাইপারিব প্রত্যক্ষরে কি পুনি পরোক্ষরে, প্রভু আপনকু আমি কোন দেইপারিবু সুদমা সিনা খুদকণিয়ে দেই আপনকু সন্তুষ্ট করিপারিতিলা, গজেন্দ্র পদ্মপুষ্পটিয়ে দেই আপনকুর সমর্পিত ভাবনায় আপনকর মন টিকে কিনিপারিতিলা, সবরীর অইন্ঠা ফল খাই আপন মধ্য আত্মপরিতৃপ্তি লাভ করিথিলে, আউ সেইপরি ভাবরে দাসিয়া ঠারু নড়িয়া নেইথিলে, আমি দেখিপারুনথুলু রথযাত্রা সময়রে সেই যৌ রথযাত্রা সময়রে সিংহদ্বারর গুমুট ভিতরু প্রভুঙ্কর টাহিয়া দৃশ্যমান হেউনথিলা, মন ভিতরে অত্যন্ত দুঃখ ভাব জাত হউথিলা, আজি কিন্তু সে গুণ্ডিচা মন্দিরর নাকচণার গুমুট ভিতরু প্রভুঙ্কর টিকিয়ে মাত্র যৌ টাহিয়ার যৌ দোলায়মান দৃশ্য আমি দেখিপারুছু, মন ভিতরে অপূর্ব আনন্দ খেলি উঠুছি, আহা আসিগলে প্রভু মো ঠাকুর মো জগতর নাথ জগন্নাথ কালিয়া ঠাকুর, রাধা কহে মো কালিয়া রাজা গোপপুরে, লক্ষ্মী কহে ধন মোর বড় নীলা চলে, মীরা কহে মো কালিয়া ওটে গিরিধর, ভক্ত আজি কহুছি প্রভু মো কালিয়া মো হৃদয়ের মো কালিয়া সেই মো হৃদয়ের ঠাকুর আজি আসুছন্তি, আজি দেখিপারুছু আমি সে টাহিয়ার দৃশ্য সুন্দর ভাবে টিকিয়ে টিকিয়ে হলুছন্তি, সে টাহিয়া দোলামান হউছন্তি, আসিবে প্রভু কালিয়া শান্ত কোটি কৈবল্যর নাথ, অগতির গতি আরতির সাথী অতি তপাবন প্রভু জগন্নাথ, কমনীয় নমনীয়তার প্রতীক আপন হচ্ছেন অব্যক্ত, সে অব্যক্ত ভাবক আজ ব্যক্ত করা প্রতিটি হৃদয় প্রতিটি মুখ আজ ব্যাকুিত হচ্ছেন প্রভুঙ্কর জয় জয় গানরে, আজ এই শরথা বালি আজ প্রকম্পিত হচ্ছেন গুরুগম্ভীর নাদ, যে নাদ ভিতরে নাদ ব্রহ্ম শব্দ ব্রহ্ম দারু ব্রহ্ম আজ পালটি যাই সে নাদ ব্রহ্ম, যে নাদ ব্রহ্মর উদ্ঘোষণ আমি সে উদ্ঘোষণর ঘণ্টর তালে তালে প্রভুঙ্কর যেউ টাহিয়া আমি দেখিপারছু, আজি মধ্য চমৎকার এক দৃশ্য প্রতীয়মান হচ্ছেন, কাহিঁকি না আজির যে যাত্রা আসিলে প্রভু গুণ্ডিচা যাত্রায় যা লা কাদুয়া গুণ্ডিচা নামরে নামিত হয়েছিল, আমি মধ্যে আজ আশা করেছিল প্রভু আজ বর্ষা করবে এই বাহুড়া যাত্রা আজি মধ্যে কাদুয়া করে দেবে, কিন্তু তাহা কলে না প্রভু আজ ধূলিয়া যাত্রা করেদেলে, যে যাত্রা আমার রয়েছে যে কাদুয়া গুণ্ডিচা আুলিয়া গুণ্ডিচা অর্থাৎ ধূলি উড়াই সমগ্র শরধাবালির এই যে প্রেম পবিত্র শরধার রেণু আজ প্রত্যেকটি ভক্তঙ্কর প্রত্যেকটি সেই শ্রদ্ধাড়ু মানঙ্কর মস্তকরে আজ সিঞ্চিত হয়ে যাচ্ছি সিঞ্চন করা যাচ্ছি, মধ্যে বাড়ির যে পানি যা সেবক মানে আজ ভক্ত মানে শ্রদ্ধাড়ু মানে কালে কৌশি অসুবিধা হয়ে যাব তেণুকরি সেমানে মধ্যে অতি সন্তর্পণ ভাবরে প্রভুঙ্কর সেবারে সেবা করিবা সহিত সেবক মানঙ্কর সেবা মধ্যে করুছন্তি, আও আমি দেখুছু শরধা বালিরে বনাটি বুলাইবা সহিত যে বিভিন্ন প্রকার যে পুরীর শ্রীক্ষেত্রর যে সমর কলার গোটিয়ে গোটিয়ে নিদর্শন রয়েছে সাইযাত্রা দেখা যায় তাহা মধ্যে সুন্দর ভাবরে দেখা যাচ্ছন্তি, আউ চামর আলট ভিতরে কিন্তু অটকি যাইছন্তি সেই গুণ্ডিচা রাণীঙ্কর মাঙ্কর সে নাকচণার সেই গম্ভীরা ভিতরে সেই দ্বার মধ্যে খালি দেখা যাচ্ছি সেই টাহিয়া

0: ডাকে পতিত পাবন বানা সমস্ত আ বলে ডাকুচি সি হাতরে সিনা তাঙ্কর ধরি পকাইবাই আমি তাঙ্ক ডেণা প্রসারিত করছেন তাঙ্ক বানা মধ্যে পঞ্চকোশী দূরর চতুর্দিগর সে আমি আহ্বান করুচি যে তু আসে আসে বলে তেমন এই যে বেদান্ত বেদ্য বেদান্ত প্রতিপাদিত পরমব্রহ্ম তাঁকু হাত নদীকি আমি সহস্র বাহু করছু যেটা পুরুষ সূক্তরে কুহাগলা সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত
1: সভূমিকম সর্বত স্পৃথ্বা
0: অত্যতিষ্ঠতি তসাঙ্গুলম তেণু মহাপ্রভুঙ্কু যে কুহাইছি যে সহস্রাক্ষ সহস্রপাত সে সহস্রটা প্রকৃতরে শহে হাজারে নুহে
1: অসংখ্য
0: অসংখ্য
1: অসংখ্যাত বাচক
0: অসংখ্যাত বাচক তেণু মহাপ্রভুঙ্কর লক্ষ লক্ষ কোটি কোটি পাদ কোটি কোটি হাত কোটি কোটি আখি তেণু এইভাবে যে পরিকল্পনা করা হয়েছে তেণু সেই মহাপ্রভু হচ্ছেন এই যে আমার শ্রীজগন্নাথ যাঙ্কর চারি চক্ষুকে দেখিদেলে আমার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তা ভিতরে সমাহিত হয়ে যাবার আমি অনুভব করু এবং আম আখি যেতবে মধ্যে সেই আখিরে একাকার হয়ে যায় আমার গোটে অনুভব হুয়ে সেই আখি বাট দিয়ে আমার আত্মচৈতন্য সত্যি যেমন সমগ্র বিশ্ব আড়ক প্রসারিত হয়ে যাও তেমন আমার সমস্ত সংকীর্ণতা আমার সমস্ত ন্যূনতা আমার সমস্ত স্বল্প বিচার সে সময় এক ব্যাপক বিচারের পরিবর্তন হয়ে যায় এই হচ্ছে মহাপ্রভুঙ্কর আখির মাহাত্ম্য কাহিকি মহাপ্রভুঙ্ আখিরে আখি মিশাই দেওয়া আমি ব্যাকুল হো কারণ মহাপ্রভুঙ্ আখিরে আখি মিশাইবা দেওয়া দ্বারা আমার সংকীর্ণতা দূরীভূত হুয়ে এবং আম ভিতরে গোটে ব্যাপক চেতনার অবতরণ ঘটে এবং ব্যাপক চেতনার এক বিশ্বচেতনার অবতরণ যেতবে মানুষের হৃদয়ের অবতরণ হব সেতবে মানুষ এক বিশ্বচেতনাকে উত্তরিত হয়ে যাব আপনার দয়াকি ডক্টর নরেশ চন্দ্র দাস আপনার মহাপ্রভু সম্পর্কের বিপদ কহতু তাপরে আমি পরবর্তী ধারা বিবরণী কথা আলোচনা করা
1: ব্রহ্মেতি বেদান্তিনো বৌদ্ধা বুদ্ধ ইতি প্রমাণ পটবহ কর্তেতি নৈয়ায়িকা অরহন নিত্যথ জৈন শাসন রতা কর্মীতি মীমাংসকাহ স্বয়ম্বো বিদধাতু বাঞ্ছিত ফলম ত্রৈলোক্যনাথো হরি একমাত্র সেই হে পুরুষ যো পুরুষ সু বেদেশু পৌরুষম সুক্তম বেদরে পুরুষ সুক্ত হল সর্বশ্রেষ্ঠ কাহি না লিখিচান জং শৈবা সমুপাসতে শিব ইতি অনেক সম্প্রদায় অছি তা ভিতরে গোটে শৈব সম্প্রদায় সেমানকর আরাধ্য হচ্ছে শিব আয়ে প্রভু মধ্য হচ্ছে শিব হরি এবং হরঙ্ক ভিতরে কৌশি ভেদ নথায়ে ব্রহ্মেতি বেদান্তি নহ এই মহাপ্রভুঙ্কু বেদান্তি বালা সেমানে ব্রহ্ম বলিকি কহন্তি এবং বৌদ্ধা বুদ্ধ ইতি বৌদ্ধ ধর্মাবলম্বী মানে ইয়াঙ্কু হি বুদ্ধ বলিকি কহন্তি ইয়া হচ্ছে সাক্ষাৎ বুদ্ধ বলিকি বৌদ্ধ সম্প্রদায় উদ্ঘোষণা করন্তি এবং প্রমাণ পটবহ কর্তেতি নৈয়ায়িকাহ ষড় দর্শন মধ্যে যে ন্যায় দর্শন রয়েছে সে ন্যায় দর্শনর মূল উৎস হচ্ছে কর্তা তেমন ইয়ে হচ্ছে সেই ন্যায় দর্শনর মূল উৎস কর্তা এবং অরহন নিত্যথ জৈন শাসনর তাহা যে মানে জৈন ধর্মাবলম্বী সে অর্হত বলিকি আঙ্কু কহতি ইয়ে হচ্ছে তাঁকরি আরাধ্য অর্হত যে অর্হত সি হচ্ছে শ্রীজগন্নাথ মহাপ্রভু এবং কর্মীতি মীমাংসকা মীমাংসা দর্শনরে ভগবানকু কর্মী বলে যে কুযায় ইয়ে হচ্ছে সেই কর্মী ইয়ে হি সব কর্মর প্রতিপাদক একো দেব সর্বভূতেষু গূঢ় সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতাধিবাস সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ এই সেই মহাপ্রভু বেদান্ত বেদ্য মহাপ্রভু আজি নর চেষ্টা উপাদায় হরিশ্চরতি ভূতলে তেমন আজি আমাকে আমি ধন্য করা এই মাটি অঙ্গীকার করে এই মাটি ধন্য করে সে প্রতবর্ষ আসুচার এবং আমি দর্শন দিয়ে মুক্তি প্রদান করছেন মোক্ষদাতা জনার্দন এই যে রথযাত্রাটি করছেন এই রথযাত্রার সে কম কম কাম করছেন দৌর্ভাগ্যঙ্কিল दूरयन सुमनसा अभ्यर्थितं पूर

0: উনিই সব, উনিই সব, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
1: শুনুলে শ্রোতা বন্ধু, সে প্রত্যেক রথযাত্রা আসতে কিছু সেবা ফিজিওথেরাপি সেবা মধ্য প্রদান করতে, তেমন আজ মহাপ্রভু রথযাত্রার উপস্থিত হয়ে নিজকে ধন্য মনে করছেন। আতী কথা কহিলেন সবু জগন্নাথঙ্কর দয়া, এইটা হি পূর্ণতা। যেতবে মহাপ্রভুঙ্ দয়াকে আমি শ্রেষ্ঠ ভাবে গ্রহণ করু এবং অন্য কহু যে প্রভু দয়া নকরিলে কোণ হয়ে পারি।
2: শ্রীক্ষেত্র পুরীর শরধাবালি শুণুলে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ পবিত্র বাহুড়া যাত্রার সিধা প্রসারণ। শ্রোতাবন্ধু মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী কটক কেন্দ্র। বর্তমান শুণন্তু আঞ্চলিক সংবাদ।

কালে কালে শিব তব যোগ্য স্তব রমণী রতন সঙ্গ। প্রভু মো মাগু নাই ধন মাগু নাই মো রাজপদ মাগু নাই প্রভু এতিকি কেবল করুণা এতিকি কেবল মো উপরে আশীর্বাদর বারিধারাটি দেইথান্তু প্রভু মু যেতে দিন পর্যন্ত থিবি আপনার নিকটরে সেই সেবাকে করুথিবি সে মার্জনা কার্য করুথিবি যো মার্জনা ভিতরে রহিছি এক দ্যোতনা যে দ্যোতনা ভিতরে রহিছি সমগ্র সংসারর সেই সুখকে সমর্পিত করিবার ভাবনা ইতিহাস সাক্ষী এ দেশর রাজা কেতি উৎসর্গীকৃত ভাবনা তাঙ্ক ভিতরে প্রভুঙ্ক নিকটরে সেই উৎসর্গীকৃত ভাবনা ভিতরে গোটিয়ে আমি সূচনা দেবাকু চাহুছু সে প্রভুঙ্কর সেবা কার্য বড় ভাই বলভদ্রঙ্কর চলন্তি বিষ্ণু বর্তমান সমাপন করিবাকু লাগিলেনি আউ কেবল আশীর্বাদ ভিক্ষা করিবা পরে আশীর্বাদর সেই প্রাপ্তি স্বরূপ পুষ্প মাল্যটিয়ে প্রাপ্ত করিবে আউ এপটে প্রজাবৎসল যে রয়েছেন সমস্ত শ্রদ্ধাড়ু তাঙ্কু সেই প্রভুঙ্কর সেবা।

0: শ্রোতা বন্ধু, ওড়িশার বার মাসের তের পর্ব পালিত হুয়ে, আউ সেই পর্ব মানক মধ্যরু রথযাত্রা অন্যতম। এই পর্বটি আষাঢ় মাস শুক্ল পক্ষ দ্বিতীয় দিন পালন করা যায়। এই দিনকে লোকমানে শ্রীগুণ্ডিচা বলে কুহন্তি। এই পর্ব নদিন ধরে পালন করা যায়। তেবে সিপ্রা, এই পর্বটি কিপরি পালিত হুয়ে সে বিষয়ে তো কিছু কুহ।
1: হ্যাঁ অঙ্কিতা, কুছি শুণ। আষাঢ় মাস শুক্ল পক্ষ দ্বিতীয় তিথি কু শ্রীগুণ্ডিচা বা ঘোষযাত্রা কুহযায়। এই দিন ঠাকুর সেবক মানে নূয় পাট মঠা পিধি মন্দির কু আসি থাকে। মহাবাউ জগন্নাথ নিত্য নৈমিত্তিক কার্যক শেষ করতে। ঠাকুর এই কাজ শেষ হওয়া ক্ষণ আরম্ভ হয়ে যাই থাকে মহাযাত্রা পহণ্ডি বিজে। সেবক মানে বলভদ্র দেবী সুভদ্রা সান ভাই জগতরনাথ জগন্নাথ এবং সুদর্শন মহারাজ কু পহণ্ডি করে বড়দেউলর বড়দাণ্ড পর্যন্ত আনি থাকে। সেতবে ঘণ্ট ঘণ্টা ঝাঞ্জ ও মৃদঙ্গ শব্দরে সারা আকাশ এবং গগন পবন প্রকম্পিত হয়ে উঠে। এসহিত লক্ষ লক্ষ ভক্ত মানকর হরিবোল হুড়হুড়ি ও সংকীর্তন ধ্বনি রে বড়দাণ্ড উছুড়ি পড়ে থাকে। পহণ্ডি বিজে শেষে ঠাকুর বড়দাণ্ডে থাকা রথরে বসি থাকে। প্রথমে সুদর্শন সুভদ্রা রথরে, তাপরে বলভদ্র, পরে পরে সুভদ্রা ও শেষে প্রভু জগন্নাথ রথারূঢ় করে থাকে। এইপরে তিনি ঠাকুর পহণ্ডি করে রথরে বিজে করতে।
0: তেমনি শ্রোতা বন্ধু, আপনার তো জাঁথে শ্রী বলভদ্র রথর নাম তাড়ধ্বজ, আউ মা সুভদ্রা রথর নাম দেবদোলন, ও জগন্নাথ রথর নাম নন্দীঘোষ। এই রথ তিনটি এইপরি আগপছ হয়ে বড়দাণ্ডে রয়েছে। রথ তিনটি বিভিন্ন রঙ্গিন কপড়ায় সুসজ্জিত হয়ে থাকে। লক্ষ লক্ষ ভক্ত মানক মঝিরে রথ তিনটির সুন্দর দৃশ্য অতীব মনোহর। ঠাকুর রাজা পালিঙ্কিরে বসি রথ নিকটক আসতে ও সে সুনা খড়িকারে ছেড়া পহরা করে সারা পরে রথ টণা আরম্ভ হুয়ে। ভক্ত মানে আনন্দিত হয়ে রথ কু টানি টানি গুণ্ডিচা মন্দির পর্যন্ত নিয়ন্তি। ঠাকুর গুণ্ডিচা মন্দিরে নদিন রুহন্তি। সেঠার মধ্যে ঠাকুরঙ্কর পূজা অর্চনা ঠিক ভাবে চলে। নদিন সেঠারে রহিবা পরে দশমী দিন তিনি ঠাকুর শ্রীমন্দিরক আসন্তি। ফেরিবা বাটরে মাউসী মাঙ্ক মন্দিরে পোড়পিঠা খাইথান্তি। আউ এহাকু বাহুড়া দশমী বলে কুহাযায়। শ্রীগুণ্ডিচা পরে বাহুড়া দশমী দিন পুরীরে লক্ষ লক্ষ দেশ বিদেশের ভক্ত ও যাত্রী মানকর ভিড় হুয়ে।
1: অঙ্কিতা, আজির পবিত্র দিনরে মহাপ্রভুঙ্কু টিকে দর্শন পাই সারা দেশর ছুটি আসিছন্তি মহাপ্রভুঙ্কর অনেক ভক্ত। তেবে শ্রোতা বন্ধু, কার্যক্রমর টিকে বিরতি নিয়ে চালন্তু শুনি নেবা এই সুন্দর গীতটি।

0: নমস্কার, জয় জগন্নাথ। শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, সময়ের স্রোতরে আমি ভাসি আসি আপনার পাখে পৌঁছি সারি। তেমন আর দেরি না করে চলন্ত আরম্ভ করা আজর যুববাণী প্রতিবিম্ব কার্যক্রমক। আজর উপস্থাপনায় আছো আমি আপনার যুবসাথী মু শিপ্রা
1: আউ মু অঙ্কিতা।

0: যুববন্ধু, পাহড়া যাত্রা আমাকে সমানতা, ভাইচারা, প্রেম ও ভক্তির শিক্ষা দিয়ে থাকে। এই দিন ধনী গরিব জাতি ধর্ম নির্বিশেষে সমস্তে একাঠি হয়ে বড়দাণ্ডে মহাপ্রভুঙ্কর দর্শন করতে। এহা ওড়িশার গৌরব ও জগন্নাথ সংস্কৃতির মহান পরম্পরাকে সমগ্র বিশ্বরে পরিচিত করাই থাকে। বাহড়া যাত্রা কেবল এক ধার্মিক উৎসব নুহে যুববন্ধু, বরং ভক্তি, একতা, মানবতার এক প্রতীক। আজির পবিত্র যাত্রা আমাকে সদা ধর্ম, সেবা, প্রেম ও সহযোগর পথরে চালিবাকো প্রেরণা যোগাই থাকে। তেণু বাহড়া যাত্রা বা আজির দিন ওড়িশার গর্ব এবং আমার সংস্কৃতির ঐতিহ্যর এক অমূল্য সম্পদ কহিলে অত্যুক্তি হব না।
1: শ্রোতা বন্ধু, এই বাহড়া যাত্রার লক্ষ লক্ষ ভক্ত পুরীর সমবেত হুয়ান্তি। ভক্ত মানে রথ দর্শন, রথ টাণিবা ও মহাপ্রভুঙ্কর দর্শন করি নিজ জীবনকু ধন্য মনে করেন্তি। এই টিকি পূর্বরু মু যেমতি কহিলি, বাহুড়া পরে একাদশী দিন মহাপ্রভু রথ উপরে সোনাবেশ ধারণ করন্তি। তাঙ্কর সোনার মুকুট, চক্র, গদা, শঙ্খ ও বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত হয়ে থাকে। মহাপ্রভুঙ্কর এই দিব্য রূপক দর্শন করিবা পাই অগণিত ভক্তঙ্কর সমাগম হুয়ে। সোনাবেশ পরে পরে অধরপণা নীতি অনুষ্ঠিত হুয়ে। এহাপরে নীলাদ্রি পিচেরে মহাপ্রভু পুনি শ্রীমন্দিরকু প্রবেশ করন্তি। কিন্তু এই সময়রে মা লক্ষ্মীঙ্কু রসগোল্লা ভোগ দেবার পরম্পরা মধ্যে অনেক লোকপ্রিয়।
0: অঙ্কিতা, আজর এই পবিত্র দিনরে মো মনকু গোটে কবিতা আসুছি।

সোনা অলঙ্কারী প্রভু শোভা দেখি ভক্তর হুয়ে বিভোর মন, কৃপা দৃষ্টি রহু সর্বদা সুখে ভরু প্রত্যেক জীবন। ধনী গরিব সবু সমান জগন্নাথঙ্ক পাখে এক পরিচয়, ভক্তি প্রেম ও ভাইচারা এই হেউ প্রভুঙ্ক শিক্ষা। বাহুড়া যাত্রার পবিত্র দিন, ভক্তিরে ভরে সারা ভুবন, জয় জগন্নাথ নাম গাই শান্তির পথে চালিবা আমি সবই। হে জগন্নাথ দিও আশিষ, দূর কর সবু দুঃখ ক্লেশ, বাহুড়া যাত্রা রহু আমার ওড়িশার গৌরব চিরদিন অপার। কোটি ওড়িয়ার মহুড়মণি মহাপ্রভু শ্রী জগতরনাথ জগন্নাথঙ্ক নিকটরে এতিকি প্রার্থনা, সারা সংসারবাসীকে সবুবেলে সুস্থ এবং নিরোগ রাখন্তু এবং সংসারর মঙ্গল করন্তু। বাস্তবরে কহিবাকু গলে জগতরনাথ জগন্নাথ প্রত্যেক ভক্তর মন কথাকু নিশ্চয় বুঝিপারন্তে। শ্রোতাবন্ধু, বাহুড়া যাত্রা আমার যুবপিঢ়ীঙ্কু নিজ সংস্কৃতি ও পরম্পরা প্রতি সম্মান রাখিবা, সেবাভাব গড়ি তোলিবা, সহযোগ শৃঙ্খলা নম্রতা ও মানবিকতার শিক্ষা দেইথায়। এহা সহিত ওড়িশার কলা হস্তশিল্প পর্যটন ও অর্থনীতিকু মধ্য সমৃদ্ধ করিথায়। শ্রোতাবন্ধু, এই রথযাত্রা ঠারু আরম্ভ করি বাহুড়া যাত্রা পর্যন্ত যুবপিঢ়ি স্বচ্ছতা অভিযানরে সক্রিয় ভাগ নিয়ন্তি। প্লাস্টিকের ব্যবহারকু কমাইবা, বর্জ্যবস্তু সঠিক ভাবে পরিচালনা করিবা, স্বচ্ছ পুরী গড়িবা এবং পরিবেশ সচেতনতা সৃষ্টি করিবারে সেমানকর ভূমিকা প্রশংসনীয়। আজির যুবপিঢ়ি সামাজিক গণমাধ্যম ও ডিজিটাল প্রযুক্তি মাধ্যমে রথযাত্রার মহত্ব, ইতিহাস ও পরম্পরাকু বিশ্বরে পৌঁছাউছন্তি। সঠিক তথ্য প্রচার, অনলাইন সচেতনতা ও সাংস্কৃতিক প্রচারে সেমানকর অবদান উল্লেখনীয়। যুবপিঢ়ি যদি জগন্নাথ সংস্কৃতি, ওড়িয়া ভাষা, ভজন কীর্তন, পারম্পরিক কলা ও রথযাত্রার ঐতিহ্যকু শিখি অন্যমানক মধ্যে প্রচার করন্তি, তেবে এই মহান পরম্পরা আগামী পিঢ়ি পর্যন্ত সুরক্ষিত রহিবো।

0: শ্রোতা বন্ধু, আপনার সমস্ত বাহুড়া যাত্রার ঢের সারা শুভেচ্ছা এবং শুভকামনা ও অভিনন্দন। আজ কার্যক্রম শেষ করবার সময় তো হয়ে গলা। আজ কার্যক্রমটি আপনার কিপর লাগিছে আপনার বহুমূল্য মতামত আমাকে চিঠি লিখি জনাইবে। আমাকে চিঠি লিখি জনাইবার ঠিকানাটি হচ্ছে যুববাণী কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিন নম্বর 752001।
1: শ্রোতা বন্ধু, আপনার আপনার মূল্যবান মতামত আমাকে এসএমএস বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে জনাইবা পাই আমার ফোন নম্বরটি লিখি রাখন্তু। আমার নম্বরটি হেউচি 9437037892।
0: শ্রোতা বন্ধু, যুববাণী সহ আকাশবাণীর প্রত্যেকটি কার্যক্রম নিজ মোবাইল ফোন মাধ্যমে সহজে লাইভ শুনিবা পাই বর্তমান হি ডাউনলোড করন্তু নিউজ অন এআইআর অ্যাপ। তবে আজির কার্যক্রমর বিদায় নেউচু আমি আপনার যুবসাথী মু সিপ্রা
1: আউ মু অঙ্কিতা
0: রহুচু। নমস্কার, জয় ভারত।

0: জন্ম বালিগাঁ দাসিয়া মোনাম।
1: শুভুজি, দিন যাক তো তালপতর খেদ লেখনি ধর বসিল, লুগা বুনিলনি, পেটুক দানা যাব কমিটি।
0: কন কহিল কমলি? পুথিরে মুই কালিয়া ঠাকুরঙ্ক নাম লেখি লেখি তাঙ্ক গুণকীর্তন করি করি মোর তো ভোকশোষ কিছু নাহি।
1: তোমার সিনা পুথি লেখিলে পেট পুরুছি, মোর তো পুনি পেটটাই অছি, কেতে দিন আর পেটরে উদাকনা দেই শোইবি? তিন দিন হেলা পেটকু দানা যাইনি, চুলি অজলা, আর কেতে সহিবি কুহ।
0: তিন দিন হেলা চুলি অজলা, কিন্তু মতে তো তুমি খাইবাকু দেইছ।
1: আর কোন কথাতি হাঁড়িরে যে পখাল পানি থিলা সেতক তোমাকে দেলি, মু খালি
0: পানি পি রইছ।
1: হ্যাঁ, আর কোন করতি যে
0: চাউল দুইটা বসাইল নি, অসুবিধা কোন হেলা?
1: তুমি তো ভোলানাথ, তোমাকে আর কোন কহিবি, হপ্তাক তলে যে লুগা খণ্ডক বুণিছিল সেতক প্রধান ঘরে দেই দিমান চাউল আনিলি, চারিদিন চলিগলা, আউ কেতে দিন যাব যে? সেই দিনঠু তো তুমি লুগা বুণা বন্ধ, এই পুথি লেখার তুমি মাতিছ।

0: নিধি সাঁতে, নিধি সাঁতে ঘরে অছ?
1: কে দাসিয়া? আরে আ বসি বসি আজ তোরি কথা তোমায় ভাবুলি। কালি সকাল শ্রীক্ষেত্র বাহারি পড়লে নবযৌবন দর্শন করি রাত্রে বিশ্রাম নেই হতা, পরদিন দিয়ক রথের দেখি গুণ্ডিচা বাসি সকাল সকাল গাঁক ফেরি আসতা।
0: হ্যাঁ সাঁতে, সেইপাই লাগে পড়ি লুগা গামছা বুণি সারি তোম পক্ষ ধাইছি।
1: বুণি সারি লুগা গামছা আনিছু? দেখে দেখে কেমিতি লুগা গামছা আইছি দেলু।
0: এনিও দেখ সাঁতে।
1: আরে বা লুগা গামছা দেখ না মনকু পাইলা ভাই হয়েছি। মু জানে পরা এ গাঁ ভিতরে তো লুগা বুড়া সবুঠু সার। হও হও তোতে আউ মানে অরুয়া চাউল দিয়ে আউ কৌড়ি দিয়ে র।
0: চাউল দরকার নাই সাঁতে, কেবল কৌড়ি দিও। মু পরা কৌড়ি নেই গুণ্ডিচা যাত দেখিবাকু যাবি।
1: আরে মু জানে দাস জানে, পুরস্তর ফেরি ঘরে কোন সেদিন উষুনা খাইবু। আরে অরুয়া চাউল মুঠে নেই তা কমলকে কইবু, ফেরলা বেলকু ফুটাই যাইথিব, অরুয়া চাউল মুঠিয়ে খাইবু।
0: ঠিক কইছ সাঁতে, দিও অন্টিরে পুরেই চাউল মুঠিকে নিয়ে যাবি।
1: এইটি ঠিয়া হ, মু আসুচি। হ্যাঁ তু পুরা পুরস্তম যাবু, আউ ডেরি করবু কী? গাধুয়া পাধুয়া সারি ঝট ঝট সকাল বাহারি পড়বু, বাট চলা বাধিবনি।
0: হ্যাঁ সাঁতে সাঁতে, মন্দির ভিতরক মু তো যাইপারিবি না, বাহারে ঠিয়া হয়ে নীলচক্র পতিত পাবন মানুষ দেখিবি, রথ উপরক দিও আসলে দর্শন করিবি।
1: আরে দাসিয়া তুই একুটিয়া যাবু কী? মো সহ বাহারি পড়বু, কথাবার্তা হয়ে যা, বাট চলা জমা বাধিবনি।
0: হ্যাঁ হ্যাঁ সাঁতে, তুমি ঠিক কইছ।
1: হও র, মু লুগা গামছা রাখি চাউল আর কৌড়ি আনে।

প্রভু প্রভু মহাবাহু পতিত পাবন পহণ্ডিবি যেপরে রথ উপরে উভা চতুর্থা মুরতি জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন নন্দীঘোষ রথে কালিয়া ঠাকুর তাড়ধ্বজরে সংকর্ষণ বলদেব এবং দেবদলন রথরে মা সুভদ্রা সুদর্শন এ পাপি জন্মরু উদ্ধার পাইগলি প্রভু নমস্তে দেব জগন্নাথ নমস্তে শঙ্খ চক্র প্রস্তুত।

0: ভক্ত দাসিয়া
1: কে?
0: তোমার ভক্তের মুখ প্রীত।
1: কে কে তুমি? দিব্য জ্যোতিধারী অপরূপ পুরুষ।
0: মতে চিনি পারুন দাসিয়া? মু তোমার সেই আরাধ্য দেবতা জগন্নাথ।
1: জগন্নাথ
0: নারায়ণ দশ অবতার মৎস্য কচ্ছপ বরাহ নৃসিংহ।
1: প্রভু প্রভু মোর জীবন কৃতার্থ হয়েছি প্রভু।
0: কি বর মাগুছ মাগ দাসিয়া?
1: না মোর কিছু লোড়া নাই প্রভু, কেবল গোটিয়ে মিনতি। এ অছব বাউরি দাসিয়া যেতবে যাহা দেব তাহা তুমি শ্রীহস্তরে গ্রহণ করিব প্রভু। অছব বলে ঘৃণা করে দূরেই দেব নাই।
0: তথাস্তু ভক্ত দাসিয়া।
1: নিদ বাউলারে ই কি স্বপ্ন দেখিলি? তেবে কোন সত্যি প্রভু শ্রী জগন্নাথ ইচ্ছার বাউরি ডাকে প্রীত হয়েছন্তি? নীলচক্রু দশ অবতার ওলি আসি আশীর্বাদ করে যাচ্ছি বড়দাণ্ড উপরে। হভু তুমি জগতর নাথ প্রভু, অন্তর্যামী ভক্তর মন জাণি সবু পূরণ করেছ, সবু পূরণ কর।

0: sei hitto sotto poddodola.
1: Ehi! আরে ইয়ে কোন হলা
0: সুতো পদডোলা
1: আরে লুয়ে বই যাচ্ছে
0: এ আমি
1: জানি এমনি তো আছে
0: চাইবে আরে প্রভু।

0: নন্দপণ্ডিতে কালি আসছিলে তাঙ্কো লুগা নবা পাই
1: জানে কুমড়ি তাঙ্কর বরাদ থিলা দাসিয়া নিধি সানতাঙ্ক লুগা পরি খন্ডে লুগা বুনি দিয়ে তাঙ্ক বরাদ অনুসারে লুগা খন্ডক যত্নরে বুনিছি আজ লুগা দেখিলে সে নিশ্চয় খুশি হবে
0: মু তেবে যাওছি চুলিরে পানি হাঁড়ি বসাই দেবি
1: রুহ রুহ কমলি মু লুগা দেই ফেরি আসে তারপরে চুলিরে হাঁড়ি বসাইব
2: কার্তিক মাসরে বৃদ্ধ ব্রাহ্মণ কু কিছু দান কর দাতা
1: দান এইটা এইটা খদাল ঘর না
2: ক্ষুদার্থর চণ্ডাল ব্রাহ্মণ ভেদ নাই বাবা মো খুব ভোকিলা শ্রীক্ষেত্রুর চালি চালি আসুছি দিন গড়ি গলানি কিছু আহার দান করে দিও বাবা
1: আহার মু যে অছুয়া নিচ বাউরি জাতির লোক না মো ঘরে তুমি আহার গ্রহণ করব কিপরি
2: কাহিকি বাউরি কোন মানুষ নুহতি বাবা মানুষ ভিতরে পুনি ছোট কিয়ে বড় কিয়ে উচ্চ কিয়ে নিচ কিয়ে নিজ শ্রী জগন্নাথ তো সবর অঁটাখিয়া দেবতা তাঙ্ক দেশরে পুনি জাতিভেদ
1: কিন্তু
2: কিছু দ্বিধা কর নাই দাতা ক্ষুধার মোর পেট জলুছে কিছু আহার দিও মু এই পিণ্ডার বসু
1: না না না না মু আসন পারি দেউছি তুমি সে ঘর ভিতরে বিশ্রাম কর
2: তোমার ভগবান মঙ্গল করন্তু বাবা
1: কমলি কমলি কমলি ননাকু আসন দিও মুহ ধোয়া পাই পানি দিও
0: কিন্তু ঘরে তো কিছু নাহি কোন খাইবাকু দেব
1: তুমি চিন্তা করনি কমলি সে গড়িয়া তুঠ পছরে দুইটা পৈড় ঝুলুছি মু গছরে চড়ি সে দুইটি পারি আনে ননাকু পৈড় পানি পিবাকু দে নিজের দুঃখ জনই বিদা করে দেবা
0: আসুছি
1: কমলি
0: পানি নিয়ে গোড় হাত ধুই নিও না এই আসনরে বস
2: গোড় হাত ধোবার আবশ্যকতা নাই মা পুনি বার দ্বার কু যাবি মতো টিকে সরল বিদা কর
0: তুমি তো দেখুছ না আমি অভাবি দেওয়া কোণ অছি সে পৈড় পাই যাই আসন্ত তাকে বিদে বিদা হব
2: হও হও আচ্ছা মা ঘরের সে কণরে কোণ তাড়পত্র পোথি থুয়া হয়েছে সে পোথি কোণ হুয়ে
0: ইয়ে পরা পোথি লেখন্তি পোথি পড়ন্তি সেইথিপাইঁ তো লুগা বুণিবাকু সময় মিলে নাই যে দুইটা বলি পেট অপসা রয়েছে
2: আচ্ছা তোমার স্বামী তাহলে জনে ভক্ত
0: সে ভক্ত কি নুহ মু কইপারিবি নাই না কেবল এতিকি জানে যে খাইবা পিবা ভুলি ঠাকুরঙ্ক নাম নিয়ন্তি অভাব হলে দুঃখ নাই সদ্ভাব হলে সুখ নাই
2: ও তোমার স্বামীক না তাহলে বালিগাঁ দাস দাসিয়া বাবুরি না
0: হন না
1: আহা দুইটা যাক পৈডরে ভালো পানি আছে না না নিও পি দিও
2: দিও দাসিয়া
1: মতে ছুঁই মো হাতর কোন পৈড নব না না না না না না তুমি ব্রাহ্মণ মু পৈড তলে থই দউছি তুমি নিও আনন্দরে পান কর
2: মু ক্ষুধার্থ তৃষার্থ তুমি দাতা তুম হাতর মু দান গ্রহণ করিবি এতে জাতি নষ্ট হব না দাস ধর্ম জাতিরে নাই অছে বিশ্বাসরে ভক্তিরে
1: হউ নিও গুসি
2: শান্তি শান্তি ভোকিলা পেট শান্ত হয়ে গেল দাস এথর মু আসুছি কার্তিক মাসরে ক্ষুধার্থকে দান করি তুমি যথেষ্ট পুণ্য অর্জন করিছ
1: বাউরি ঘর পৈড় পি মনরে দুঃখ করিব নাই গোসাই
2: যার ভাব পাউ মন তা ঘরে আম্ভর ভোজন অভাব করে যে আম্ভকু চিত্ত ন ঘটে তা ঠাকু
1: তোম আশীর্বাদ লাভ করি মু মধ্য ধন্য হলি গোসাই
2: হও মু আসুছি দাস
1: দণ্ডবত গোসাই কোণ চাহু চাহু কোণ গোসাই অন্তরিত হয়ে গেলে ধূপ দ্বীপ সুবাসিত চন্দন বাসরে চতুর্দিক মহকি উঠিলা তবে কে কে কে আসতে কমলি
0: তো কিছু বুঝিপারুনি
1: তবে তবে তবে কোণ এই দরিদ্র কুড়িয়ারে পরীক্ষা করিয়া পাই পাদ দেইতিলে স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ জগন্নাথ
3: হ্যাঁ মু স্বয়ং জগন্নাথ ভক্তর দুয়ারে পাদ দেইতিলে দাস মু পরা ভক্ত বৎসল তুমাকু ভুলে রহি পারিথান্তি কি পরি তোমার পৈড়া পাণিকু মু অমৃত ভাবি স্বস্থরে গ্রহণ করি পান করিছি।

0: এ মন্তে যাচু করে ধরি সে আম্ব শুনে গলা চড়ি
1: শুনে গলা চড়ি।
0: হ্যাঁ রে বাপ, সতকু সত আম্ব বার দেহরু গোটা পরে গোটা আম্ব অন্তরিত হয়েগলা। অল্প সময় মধ্যে আম্ব ভোজ খাওয়ালি, একথা সতকে মিশে জাঁয়া পণ্ডায় দৌড়িলে রত্ন সিংহাসন পাখু দেখলে টাকুয়া গুড়া রত্ন সিংহাসন পাখে জন্ম হয়েছে।
1: নিধিন না, দাসিয়া তবে মনুষ্য নুহে, সে ভগবান।
0: নাই বাপ, সি জনে শ্রেষ্ঠ ভক্ত, পুনি কবি।
1: কবি?
0: হ্যাঁ, এ দাসিয়া ভাগবত ভক্ত মালিকা চৌতিষা এসব কথা তো কোনো জানিনু।
1: না নিধিন না, এসব কথা মু জানি নথিলি।
0: তা বিষয়ে এমনি আহুরি এতে অনেক বিচিত্র ঘটনা শুনিয়াকু মিলে।
1: হউ মু আসছি না।
0: এ রহ রহ রে নন্দ রহ, মু বোধ তো সাঙ্গে দাসিয়া পাখু যাবি, তাকে টিকিয়ে দেখি আসবি।
1: হউ হউ, তবে আস, শীঘ্র যা আস।
2: ও গোসাই শান্তে, শুন শুন,
1: দত্তারে কি গোটে পছরু ডাকিলা? আরে আরে, কোন পাঁচটা লোক ইয়াড় ধপালি?
2: এ গাঁ নাম বালিগ্রাম না?
1: হ্যাঁ, এ নড়িয়া বগিচার কোন জাঁপার না, এটা বালিগ্রাম ব্রাহ্মণ শাসন।
2: আচ্ছা, তাহলে খদাল সাই কেউ পাখে?
1: আর মুন্ডে আর মুন্ডে কাহ ঘরক যাব? তুমি?
2: আমি দাসিয়া ঘরক যাব।
0: দাসিয়া বাউরি?
2: হ্যাঁ।
0: আসিল কোটু?
2: পুরস্তমরু।
0: পুরস্তমরু? তা পাখে কোন কাম?
2: তাকে টিকে দেখা করিব।
1: তুমি কিয়ে?
2: আমি পঞ্চসখা।
1: পঞ্চসখা?
2: হ্যাঁ, মু জগন্নাথ, সে হচ্ছেন বলরাম, সে যশবন্ত, সে অনন্ত এবং এ পাখে অচ্যুত।
0: আপনার বৈষ্ণব ধর্মর শ্রেষ্ঠ সন্থ প্রভু পঞ্চসখা, মহাপ্রভু চৈতন্য অন্তরঙ্গ ভক্ত?
2: হ্যাঁ, আমি সেই পঞ্চসখা, যুগে যুগে আমি জন্ম নেইছু এই ভূমিতে।
0: কিন্তু ছাড় দাসিয়া বাউরি ঘরক আপনার গমন করছেন কাহিঁকি প্রভু?
2: সে কিন্তু ছাড় দাসিয়া বাউরি নুহে, আম প্রবর্তিত ভগবত ভক্তি মার্গ অনুসরণ করি সে জনে শ্রেষ্ঠ ভক্তরে পরিণত হয়ে সারিছে।
0: কাই আমি তো কিছু জাঁপার না প্রভু, সে আমার লুগা বুণুছি, ঘরে ভাত নথিলে দিনে দিনে উপবাস রহুছি।
2: সেইথিপাই তো সে আমঠারু শ্রেষ্ঠ, সংসারী হয়ে মধ্য বৈরাগী, শ্রী জগন্নাথঙ্কর নিকটতম।
0: মনরে পরতে হেউ নাই প্রভু।
2: তেবে আসন্তু আম সহিত, তাকু আমি পরীক্ষা করিবা, ভক্তির পরাকাষ্ঠা কেতে তার সমীক্ষা করিবা।
1: তেবে চালন্তু প্রভু।